0: রাজাই একদিন বাসাই সকিনা, তিমি বিনা রাজাই একদিন বাসাই সকিনা, তিমি বিনা রাজাই একদিন বাসাই সকিনা, তিমি বিনা রাজাই একদিন বাসাই সকিনা।
1: একদমই মিঠো গীত প্রস্তুত গর্নুভয় সুনিতাজি, আগামী দিনহরুমা পনি আউদি গর্নুহোলা, ভনে ছুটিনুপর্ছ আফ্নো সংসারীলাই সম্ঝিনু চাই।
0: হাজুর, সর্বপ্রথম হাজুরলাই, টেকনিশিয়ান মিত্রলাই, অনি মেরো সাথীহরুমা তিলকা গিরি, সম্ঝনা দাগি, জীবন ছেত্রী, সন্তোষ ওলি, রাজপুন মগর লগায় জি পনি নাম ছুটিকা হুনুহুন্ছ, সম্পূর্ণ সাথীহরুলাই ধেরৈ মায়া মিঠো সম্ঝনা ছ ভন্দে বিদাউঁছ।
1: অসুটিও নমস্কার, সম্ঝিনু ভাগ সুনিতা মকর বঙ্গলাশুলি বাট ফন্দি হুন্থ্যো, একদম মিঠো গীত গাই রেখে সকনু ভাগ সব পাল তাই সাই শুনে বেশি বাষট্টি আট সে সৌন্ন কো টেলিফোন নম্বর ছয় ডায়ল করে আউন সকনু সোমলা টেকনিশিয়ান বাট প্রদীপ অধিকারী সাথে রাখুন ভাগে এসরা ওয়াস বাট বলি রেখে ম কার্যক্রম প্রস্তুতা অমৃতা ডাকি বাকি সাথ পারে এত বেলা মিঠো সাংগীতিক আওয়াজ তপার মাঝ প্রস্তুত করছু, তে পছাড়ি আউনে নিশ সুন্দর হলা।